এইচা আকাশবাণী ইটানগর থালা পুচি জানহুল ইনি আসলি নি এতানিছি ইদুমিসমি আহলা কেজি দারগালম্ব ইন্ডিয়া মে মাচি আয়মানে আবিয়ামে ছিগাওয়ে আচু এদনে আতি বুইনেওয়ে আচু আমা বা এগাওদানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মে অনা কলকাতা মানে আন্দোলনে মে রকাশ আয়